0: করে ফলের উপর হাত না লাগে খেলে উঠো আমার তো উঠো কালকে তার বাচ্চা টা উইকেট টা তালে বলে রাখে পান সাঁতার রাখে গুরু
1: संसार को